0: গোড় দুখে কে টাও দুখনি কে পেট দুখনি কে দুখে আও দুখে আও আমি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে করি কে নগর্নি কইলেই বিরামী ভার কই মেলো মেসে ফাইল
1: বুয়া চিপ নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই দিশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাটো ছ নি তিন জ্যাম বরু
0: হুন্ছ বুয়ারী ল গই আলম সারে গাড়ো বুয়া
1: सुभाष मेडिको फर्मा बेसी शहर नगर पालिका आठ सेरा
2: यहाँ अनुभवी स्वास्थ्य कर्मी द्वारा स्वास्थ्य परीक्षण गर्नुका साथै उचित परामर्श दिइन्छ सबै खाले औषधिमा विशेष छुटको व्यवस्था छ प्रोपाइटर सुभाष दनाई सम्पर्क मोबाइल नम्बर 9845664093
1: अहिले बिहानको 7 बज्यो।